দিয়েগারু পুষ্প পল্লব প্রদানে ধন্যস্য মর্ত মণ্ডলে। সৃষ্টির আরম্ভরু প্রকৃতি এবং মানব সমাজ মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে। এই বিশাল ব্রহ্মাণ্ডে পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেঠারে জীবনর স্পন্দন রয়েছে, আর এই জীবনর মূলদুয়া হচ্ছে বৃক্ষ। বৃক্ষ বিনা সৃষ্টির কল্পনা করা সম্পূর্ণ অসম্ভব। মাতৃ সদৃশ বৃক্ষলতা জীবজগতকে কেবল ধারণ করি না, বরং সেমানকর পালন পোষণ মধ্য করছেন। সেপাই কুহযায় বৃক্ষ হি জীবন। বৃক্ষ হচ্ছে সবুজ সুন্দর পৃথিবীর প্রাণকেন্দ্র এবং মানব সভ্যতার পরম বন্ধু। বৃক্ষ হি জীবন, এই কথা আজ সমস্ত উপলব্ধি কলে, কারণ বৃক্ষ ন রহলে কে মুহূর্তে মধ্য বঞ্চিপারে না। আসন্তু সেই বিষয়ে বিশদ ভাবে আলোচনা করা। বৃক্ষ এবং মানব সভ্যতা। মানব সভ্যতার ইতিহাস ও বিকাশ সহিত বৃক্ষর সম্পর্ক অতি প্রাচীন। আদিম মানুষ যেতবে জঙ্গলরে বাস করুলা সেতবে বৃক্ষ হি তার আশ্রয়স্থল লা। গছর ফলমূল খাই সে ক্ষুধা মেটাউলা ও গছর বর্কল বা ছালি ও পত্রক বস্ত্র রূপে ব্যবহার করুলা। সভ্যতার ক্রমবিকাশ সহিত মানুষের ঘর তোলা, চাষ করা এবং নিয়া জাড়া শিখিলা, যেউথে কাঠর ভূমিকা লা মুখ্য। আমার বেদ, উপনিষদ এবং পুরাণের মধ্যে বৃক্ষকে দেবতা জ্ঞান করা যাইছে। আমার দেশে বর, পোস্ত, তুলসী, বেল, নিম্ব আদি বৃক্ষকে পূজা করা যায়, যাহা প্রমাণিত করে যে বৃক্ষ কেবল এক উদ্ভিদ নুহে, বরং জীবনর এক পবিত্র অংশ। জীবন ধারণে বৃক্ষের ভূমিকা। গছ অম্লজানর একমাত্র প্রাকৃতিক উৎস। জীবজগত শ্বাসক্রিয়া পাই যে প্রাণবায়ু আবশ্যক করে তাহা গছ প্রদান করে থাকে। অপরপক্ষে জীবজগত দ্বারা নির্গত বিষাক্ত অঙ্গারকাম্ল বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গছ গ্রহণ করে নিজের খাদ্য প্রস্তুত করে। এই প্রক্রিয়া কু আলোক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস বলে কুহযায়। বৃক্ষ নথিলে পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাতা এবং সমস্ত প্রাণী শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে। বৃক্ষ আমাদের পারিবেশিক প্রদূষণকে দূরীভূত করে আমাদের জীবন রক্ষা করে থাকে। বৃক্ষ আমাদের ফল ও ছায়া প্রদান করে থাকে, পরিবেশকে শীতল রাখি থাকে। বৃক্ষ আমার সবুঠার বড় বন্ধু, এহা নিঃস্বার্থ ভাবে জীবজগতর সেবা করে থাকে। প্রথমে আসলা প্রাণবায়ু প্রদান, অম্লজান প্রদান। মানুষ এবং প্রাণী মানে বঞ্চিবা পাই অম্লজান গ্রহণ করতে ও বিষাক্ত অঙ্গারকাম্ল গ্যাস ছাড়তে। বৃক্ষ মানে আলোক সংশ্লেষণ প্রক্রিয়া দ্বারা অঙ্গারকাম্লকে গ্রহণ করে আমাকে শুদ্ধ অম্লজান প্রদান করতে। সবুঠার বড় উপকার হচ্ছে বৃক্ষ পরিবেশ প্রদূষণকে বিনাশ করে থাকে ও অম্লজান প্রদান করে অঙ্গারকাম্ল গ্রহণ করে থাকে। খাদ্য ও বাসস্থান উৎস। আমি খাওয়া সমস্ত শস্য, ফল, পনিপরিয়া বৃক্ষ ঠার মিলি থাকে। এহা ব্যতীত পশুপক্ষী, কীট পতঙ্গ বৃক্ষ হচ্ছে সেমানকর প্রাকৃতিক আশ্রয়স্থলী। আমার দেশের পারম্পরিক আয়ুর্বেদ সম্পূর্ণ ভাবে গছলতা উপরে নির্ভরশীল। তুলসী, নিম্ব, বেল, বাসঙ্গ, চিরেতা আদি গছ অনেক জটিল রোগ মানুষকে রক্ষা করে। কেতক ঔষধ জাতীয় বৃক্ষর আমি চেরমূলি পত্র সংগ্রহ করে ঔষধ তৈরি করে বিভিন্ন রোগর রক্ষা পাই। কেতক বৃক্ষর ঝুণা, লাখ ইত্যাদি মিলি থাকে। তাপরে আসলা আর্থিক সমৃদ্ধি। বৃক্ষ ঠার আমি মূল্যবান কাঠ, শাল, শিশু, পিয়াশ, শাগুয়ান কাঠ পাই, আসবাবপত্র তৈরি হুয়ে, সেতরে কাগজ, রবর, কপা এবং মহু আদি পাই, যা অর্থনীতিকে সুদৃঢ় করে থাকে। বৃক্ষর মিলুথিবা প্রমুখ উপাদান হল খাদ্য ও পোষণ। গছ আমাকে বিভিন্ন প্রকার সুস্বাদু ফল, পনিপরিবা, শস্য ও মূল প্রদান করে থাকে। আশ্রয় মানুষের ঘর তোলা ঠার আরম্ভ করে জঙ্গল ও পশুপক্ষী বৃক্ষ হচ্ছে প্রকৃত বাসস্থলী। আর্থিক বিকাশ। বৃক্ষর মিলুথিবা কাঠ, কাগজ, রবর, মহু, ঝুণা ও বিভিন্ন মশলা শিল্প ও বাণিজ্যের মূলদুয়া অটে। পরিবেশ সন্তুলন রক্ষা করিবার বৃক্ষের অবদান অতুলনীয়। গছ পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রক্ষে। এহা বায়ুমণ্ডলকে শীতল রাখি মেঘ আকর্ষণ করে, যাদ্বারা সময় অনুসারে বৃষ্টিপাত হয়ে থাকে। বৃক্ষের চের মাটিকে শক্ত ভাবে জাবুড়ি ধরে রাখে, যাহাফলে মৃত্তিকা ক্ষয় বা শৈল বিভাজন রোধ হুয়ে এবং বন্যা ভাবে প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ হ্রাস পায়। জঙ্গলে
বহু পরিমাণের বৃক্ষ বায়ু প্রদূষণ শব্দ

শুনুলে কার্যক্রম বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবা মুম্বাই কেন্দ্র আকাশবাণী কেন্দুঝর সময় বর্তমান অপরাহ্ন পাঁচটা প্রচার করুছ ইন্দ্রধনু কার্যক্রম এতে শুনেপারে কতোটি চলচ্চিত্র গীত

0: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা আপনার জানান কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি পিএম সূর্যঘর যোজনার মাত্র 1875 টাকা দেই আজ্ঞা হ্যাঁ মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষকু 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।
1: এথরের গীতটি শুণন্তু গোলাম চলচ্চিত্রর। গীতটিকে মিলিত কণ্ঠে গাইছেন কণ্ঠশিল্পী কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক।

ভারতীয় বংশোদ্ভবঙ্ক সহিত ভাব বিনিময় করেছেন। এ সম্পর্কে সামাজিক গণমাধ্যম পোস্টে সূচনা দিয়ে ডক্টর জয়শঙ্কর কহিছেন, সেঠারে স্থানীয় ভারতীয় বংশোদ্ভবঙ্ক বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং উৎসাহ মাধ্যমে ভারত ওমান সম্পর্ক অধিক সশক্ত হয়ে পড়ছে। উভয় সমাজ ও দুই দেশের ভাগিদারী প্রতি সেমানকর অবদানকে ডক্টর জয়শঙ্কর প্রশংসা করেছেন। দেশের বিদ্যুৎ চাহিদার 50% দ্বিতীয় থর লাগি স্বচ্ছ শক্তি দ্বারা পূরণ হয়ে পড়ছে বলে নূতন এবং নবীকরণীয় শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী কহিছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী যোশী কহিছেন, চলিত মাস 6 তারিখে নবীকরণীয় শক্তি উৎসরু 50.2% শক্তি যোগাণ সফল হয়েছে। সে কহিছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারত এই ক্ষেত্রে সমাবেশী বিকাশ লক্ষ্য হাসল করেছে। আপন মানে সংবাদ শুনুচন্তি আকাশবাণী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আসন্তাকালি বিহার গস্ত করিবে। এই গস্ত অবসরে উপরাষ্ট্রপতি বিহার বিধানসভা সদস্যমানকর তালিম কার্যক্রমর উদ্ঘাটনী সমারোহে উদ্বোধন দেবে। এই তালিম কার্যক্রম বিহার সাধারণ প্রশাসন ও সহরাঞ্চল বিকাশ প্রতিষ্ঠানে আয়োজিত হয়েছে। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তা 20 তারিখর আরম্ভ হওয়াকে থাকার সংসদীয় ব্যাপার রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরগান আজ সংসদ ভবন পরিসরের এর প্রস্তুতি সম্পর্কে সমীক্ষা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মেঘওয়াল কহিছেন, আগামী অধিবেশন লাগি সংসদরে হওয়াকে থাকা বিভিন্ন বৈধানিক কার্যর বিস্তৃত সমীক্ষা করা সহিত এথিলাগি আবশ্যক নির্দেশাবলী মধ্য জারি করা যাইছি। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তা মাস 13 তারিখ পর্যন্ত চালিব। দেশের উত্তরাঞ্চল রেলবাইর 680 কিলোমিটর দীর্ঘ রেলপথে কবচ সুরক্ষা ব্যবস্থা স্থাপন লাগি 206 কোটি টাকা মঞ্জুর করা যাইছি। এহাদ্বারা সম্পৃক্ত রেলপথর সুরক্ষা এবং কার্যদক্ষতা বৃদ্ধি পাইব। রণনৈতিক দৃষ্টি গুরুত্বপূর্ণ তথা মাত্রাধিক ট্রেন চলাচল করুথিবা রেলপথগুড়িকরে স্বদেশী জ্ঞানকৌশলের নির্মিত এই সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে এর মূল লক্ষ্য। এ সম্পর্কে সূচনা দিয়ে রেল মন্ত্রণালয় কহিছি, কবচর 4.0 সংস্করণ দিল্লি ডিভিজনর রেওয়ারি দিল্লি এবং শকুরবস্তি ভতিন্ডা সেকশনরে কার্যকারী করা। ট্রেন ধক্কা ভলি বিপদপূর্ণ অঘটন সময়ের এবং এপরিকি কুহুড়ি ভলি প্রতিকূল পাগরে মধ্য এই ব্যবস্থা মাধ্যমে সুরক্ষা প্রদান করা যাই পারিব বলি মন্ত্রণালয় কহিছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করেছেন। এতে উদ্বোধন দিয়ে শ্রী নড্ডা কহিছেন, এই মিশন অধীনে দেশব্যাপী এক সশক্ত ডিজিটাল স্বাস্থ্যসেবা ভিত্তিভূমি স্থাপন করা যাইপারিছে। দেশবাসীকে এই যোজনা মাধ্যমে উন্নতমানর স্বাস্থ্যসেবা যোগাই দেওয়া দিগরে সম্পৃক্ত ভিত্তিভূমির কিভাবে সর্বাধিক উপযোগ করা যাইপারিব তা উপরে শ্রী নড্ডা গুরুত্বারোপ করেছেন। প্রত্যেক নাগরিকঙ্ক পাই এক সমাবেশী সুগম তথা সহজরে উপলব্ধ হয়ে পড়ুথিবা স্বাস্থ্যসেবা যোগাই দেওয়া দিগরে বৈষয়িক জ্ঞানকৌশলর উপযোগ করিবাকু সে পরামর্শ দেইছন্তি। বিশ্বর সর্ববৃহৎ এই ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন অধীনে প্রায় 94 কোটি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য আকাউন্ট নম্বর সৃষ্টি করা যাইপারিছে এবং 105 কোটি স্বাস্থ্য রেকর্ড সংযোগ হয়েছে। এতদ্ব্যতীত প্রায় 10 লক্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ এতে পঞ্জীকৃত হয়েথিবা বেলে 5,30,000 ঊর্ধ্ব স্বাস্থ্য যত্ন কেন্দ্র এই মিশন অধীনে দেশব্যাপী স্থাপন করা যাইছে বলে বৈঠকরু সূচনা মিলিছে। ফিফা বিশ্বকপরে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়াম মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব। এই ম্যাচ ভারতীয় সময় রাতে 12:30 লস আঞ্জেলেস স্টাডিয়ামে খেলা যাব। পূর্ব আমেরিকার বোস্টনে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্স 2-0 মরক্কো পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছিছে। এসহ প্রথম থর ফ্রান্স ক্রমাগত ভাবে তৃতীয় থর লাগি বিশ্বকপ সেমিফাইনালে প্রবেশ করেছে। রবিবার দিন অন্য দুইটি কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডকে এবং আর্জেন্টিনা সুইজরল্যান্ডকে ভেটিব। ওয়িম্বলডন টেনিসর পুরুষ সিঙ্গলস বর্গর প্রথম সেমিফাইনাল ম্যাচ জারি রয়েছে। ব্রিটেনর আর্থর ফেরি এবং জর্মানর আলেকজাণ্ডার জভেরেভঙ্ক মধ্যে এই ম্যাচ চালিছে। আজ অনুষ্ঠিত হওয়াকে থাকা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পূর্ববর্ষর চ্যাম্পিয়ন ইটালির জ্যানিক সিনর 7 থর ওয়িম্বলডন চ্যাম্পিয়ন হয়েথিবা সর্বিয়ার নোভাক জোকোভিককে ভেটিবে। এই ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা 7:40 আরম্ভ হওয়ার কার্যসূচী রয়েছে। ক্রিকেট ভারত ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল মধ্যে একক টেস্ট ম্যাচ আজ লর্ডসঠারে জারি রয়েছে। ইংল্যান্ড টস জিতি প্রথমে ফিল্ডিং করিবার নিষ্পত্তি নেইছে। প্রথমে ব্যাটিং করে সম্বাদটি প্রস্তুত হওয়ার সময় ভারতীয় দল 3 উইকেট হরাই 170 রন সংগ্রহ করেছে। লর্ডসে প্রথম

0: আকাশবাণী কেন্দুঝর পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা রিলে করে প্রচার করছু আকাশবাণীর দিল্লি কেন্দ্র।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে মুকেশ কুমার। प्रधानमंत्री नरेंद्र मोदी 3 देशों की यात्रा के अंतिम चरण में

আকাশবাণী কেন্দুঝর, সময় বর্তমান রাতে 10:30। প্রচার করছু আকাশবাণীর চিরসবুজ গীতকে নিয়ে কার্যক্রম চিরন্তনী। চিরন্তনী কার্যক্রমের প্রারম্ভে কণ্ঠশিল্পী হচ্ছেন রাখালচন্দ্র মহান্তি।